বাদশাহ ব্যাপারী মরনা যদি সে সকালে খরনা যদি সে সকালে খরনা কবিরা তুর কেল কে পুড়িয়া বাঁধি দে দিল সো চার কো পেখনা আঁখে কিছে সুনি দে ডরাওনি সুনি দে ডরাওনি যাজি বিচো যায় পায় বলন।